এই মুহূর্তে বৈকুণ্ঠে বিজে প্রভু কলামুখ কহরে বন্ধুয়ে ধামে নাহি অবা কেউ সুখ মিশ্র সত্যনারায়ণ রচনায় কণ্ঠদান করেছেন আলোক কুমার কুণ্ডু।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক অনুচিন্তা নিবেদন করেছেন নৃসিংহ চরণ মল্লিক।
4: এই সংসারে মানব জন্ম অতি দুর্লভ, এহা বহু প্রাচীন মুনি ঋষি মানে কই আসিছন্তি। কলিযুগর 1516 শতাব্দীর সন্ত মহাত্মা তুলসীদাস বি কইছন্তি, যেও জীব মনুষ্য জন্ম পাইছি সে বড় ভাগ্যবান। বড়ে ভাগ মানুষতন পাওয়া, মনুষ্য জন্মরে পরমাত্মা প্রাপ্তি সম্ভব, কিন্তু এই জন্মর অন্ত কেবে হব, মৃত্যু।

0: শ্রোতাবন্ধু, এবে পরিবেশকু নেই সবুঠি চর্চা, সবুঠি আলোচনা। দিনকু দিন আম পরিবেশে প্রদূষণর মাত্রা বড়ি চালিছে। জনসংখ্যা বৃদ্ধি সাঙ্গকু গাড়ি মটরর সংখ্যা মাত্রাধিক ভাবে বৃদ্ধি পাউছি। নূয়া নূয়া কলকারখানামান স্থাপন হেউছি। পরিবেশকু প্রদূষণ মুক্ত করিবারে যাহার সবুঠ বড় অবদান গছ বা জঙ্গল, সেসব ধীরে ধীরে কমি যাউছি। পরিবেশকু নেই খুব চিন্তা প্রকট করেনি পরিবেশবিদ, বুদ্ধিজীবী আউ সচেতন লোকমানে। পরিবেশরে প্রদূষণর মাত্রা বড়িবা কারণরু পানি পাগারে দেখা যাউছি অনিয়মিততা। এইভাবে যদি অনিয়মিততা লাগি রহে তেবে তার পরিণাম যে কেতে ভয়ঙ্কর হব সে কথা চিন্তা করি পরিবেশবিদ মানে আশঙ্কা প্রকট করেনি। আম পরিবেশকু সুস্থ রাখিবা দিগরে সমস্তে সচেতন হেবা নিশ্চয় আবশ্যক। পরিবেশ সুরক্ষাকু নেই সংক্ষিপ্ত অভিমত রখন্তি পরিবেশবিদ ডক্টর তপোধন পণ্ডা।
1: পূর্বরু পরিবেশকু নেই এতে চর্চা হেউ নথিলা। পরিবেশ সম্বন্ধে মানুষ নিশ্চিন্ত থিলা। বায়ু জল মৃত্তিকা এতে প্রদূষিত নথিলা। প্রদূষণ হলে তার পরিণাম কোন হব তাহা মাত্র শিল্পাঞ্চলে বসবাস করুথিবা অধিবাসীঙ্ক মধ্যে সীমিত থিলা। মাত্র এবে সে অবস্থা নাহি। পরিবেশ এতে পরিমাণে প্রদূষিত যে বিশুদ্ধ বায়ু বিশুদ্ধ জল পাইবা উপরে এক প্রশ্নবাচী ঠিয়া হয়ে যাইছে। এই জল বায়ু মৃত্তিকা প্রকৃতির অমূল্য অবদান। প্রদূষিত পরিবেশে জীবন ধারণ একদম অসম্ভব। কলকারখানা মানুষ বায়ুমণ্ডলক চালি যাওয়া বিষাক্ত গ্যাস সেগুলিক মধ্যে সালফর, কার্বন, নাইট্রোজেন আদি অক্সাইড এগুলি শরীর মধ্যে রোগ তো সৃষ্টি করে। তা সহিত এগুলি কুহযায় গ্রীন হাউস গ্যাস। কম্বল ভি পৃথিবী ঘোড়াই রাখবা হেতু এই গ্যাস গুড়িক সূর্য ঠার গ্রহণ করুক উত্তাপ পৃথিবী বিকিরণ করে পড়ে না, ফলরে তাপমাত্রা বৃদ্ধি ঘটে। এহারি কারণ হুয়ে জলবায়ু পরিবর্তন, ফলরে কেউটি মরুড়ি তো কেউটি ফসল হানি, কেউটি ফসল নষ্ট করুক কীটঙ্কর প্রাদুর্ভাব বিশ্বক ধীরে ধীরে দারিদ্র্য ও ক্ষুধা আড়ক টাঙ্গি নেই। সমগ্র বিশ্ব আজি স্তম্ভীভূত। এসব রোকিবা পাই আমমানক ভিতরে সচেতনতা সৃষ্টি হওয়া জরুরি। আমকু মনে রাখবাক হব যে বিশুদ্ধ পরিবেশ হি প্রদান করে রোগমুক্ত জীবন। যে পর্যন্ত প্রদূষিত পরিবেশ প্রতি আমার সচেতনতা সৃষ্টি হয়ে না এ বিশ্বক রক্ষা করা অসম্ভব। সেপা প্রতিটি মানুষক ব্যাপক ভাবে বৃক্ষ রোপণ করা এবং পরিবেশক সুরক্ষা করা নিজ নিজ স্তরের প্রচেষ্টা করা একান্ত প্রয়োজন।

0: তোমার পদ তলে পড়ে মিনতি করেছি স্বামী, তুমি এই অন্যায় যুদ্ধ ক্ষান্ত হো।
1: বাচাড়তা বন্ধ কর মন্দোদরী, তুমি রাণী অংশপুরক গমন কর, মাতা নিকষায়ণে আগমন করছন্তি, তাঙ্কঠারু মু এ বিপদ কালরে পরামর্শ গ্রহণ করিবি।
0: আসুছি স্বামী।

0: তেবে তেবে পট্টবস্ত্র ধরি গড়রে প্রবেশ করিথিবা বিভীষণ কে?
1: নিশ্চয় নিশ্চয় মোর ছদ্মবেশ গ্রহণ করি দুষ্ট মহিলা বনগড় মধ্যে প্রবেশ করিছি বীর হনুমান।
0: ভক্ত বিভীষণ?
1: হ্যাঁ বীর হনুমান, আউ কাল বিলম্বন করি গড় মধ্যকু চাল, প্রথমে দেখিবা প্রভু রাম লক্ষ্মণ গড় মধ্যে অছন্তি কি নাহান্তি।
0: চালো বিভীষণ,

0: আরে আরে মূর্খ মাঙ্কড়, আজি একু কলু তুই ত্রিপুর বিজয় মোর পতি দেবতাঙ্কু বলি দেলু, দেবী মন্দিরে কপট বেশরে মিছ পরামর্শ দে। ভাবিছু কি অবলা মূল বড় নন্দিনী, পতি হত্যা পতি হত্যা প্রতিশোধ নেবি মুই হত্যা করি তোতে আউ তোর প্রভু রাম লক্ষ্মণঙ্কু।
1: মেছে কিম্পা গরজু রাক্ষসী, পতিশহ তোতে মধ্য দেবী বলি আজ এহি দেবী মন্দিরে।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা
2: 1970
3: প্রথমে শিল্পী তৃপ্তি দাস শিল্পীঙ্ক কণ্ঠরে সুদর্শন সাহুঙ্ক রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তিয়ারি হইতিলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সর্বী তৃপ্তি দাসঙ্ক কণ্ঠরে গুরুকৃষ্ণ গোস্বামীঙ্କ ରଚନା।

শ্রোতা বন্ধু কিছু এসএমএস আসিসারিছি চলন্ত দেখিবা প্রথম এসএমএস টি কে পঠাইছেন্তি প্রথম এসএমএস টি পঠাইছেন্তি নারায়ণ প্রধান বি ব্রহ্মপুর বগুড়া গঞ্জাম রু আপন শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছেন্তি কামচোর কথা চিত্রর গীত তুঝে সঙ্গ প্রীত লগায় সজনা গীতটি যে গীতটি গাইছেন্তি কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর তেবে নারায়ণ বাবু আপনার অনুরোধর গীতটি আপনার পাখে পৌঁছে দেওয়া

শ্রোতা বন্ধু, কিছু অনির্দিষ্ট কারণবশত আমি আপনার অনুরোধ গীতটি বর্তমান প্রচার করে পারুনু। তেবে পরবর্তী গীত গাইছেন অনুরাধা পড়ুয়াল, কথা চিত্র পূজা ফুল। অনুরোধকারী শ্রোতা হলে উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর, সেক্টর 11, সিডিএ, কটক।

কথাচিত্র দিল হে তুমারা, কণ্ঠশিল্পী অলকা ইয়াগ্নিক এবং কুমার সানু, অনুরোধকারী শ্রোতা হলে ডিহসাহী কাদুয়পড়া জগৎসিংহপুর প্রমোদ কুমার সাহু।

কথাচিত্র অর্পণ, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। অনুরোধকারী শ্রোতা হলে ভবানী দেবী, বাণীপ্রসাদ, ঝিও সৃষ্টি এবং পুয় আর্যন, ব্লক ছক, নিশ্চিন্ত কইলি, কটকরু।

সুন্দর গীতটি অনুরোধে আসিছি কথাচিত্র ডিডিএল জে বা দিলওয়ালি দুলহনিয়া লিয়ে যায়েঙ্গে কথাচিত্রর সঙ্গীত নির্দেশক যতীন লল্লি নির্দেশিত কথাচিত্র ডিডিএল জে কথাচিত্র সব গীত খুব স্মৃতি মধুর হয়েছিল তেবে 1995 র রোমান্টিক মিউজিকাল হিট কথাচিত্রর যেতিকি এই কথাচিত্রটি যেতিকি সুপর ডুপর হিট হয়েছিল গীতগুড়িক মধ্য সেমিতি মনছুয়া হয়েছিল সেই কথাচিত্রর গীতটি হোগে আহে তুজকো তো প্যার সজনা লাগ করলে তু ইনকার সজনা গীতটি গাইছেন উদিত নারায়ণ এবং লতা মঙ্গেশকর আর সুন্দর গীতটি অনুরোধ করে এসএমএস করেছেন জগৎপুর রূপালী।

কথাচিত্র হম কিসি সে কম নেহি কণ্ঠশিল্পী মহম্মদ রফি এবং সাথী অনুরোধ করি শ্রোতাহলি পদ্মিনী রায় রাজেন্দ্র রায় সৌম্য রঞ্জন রায় ভূয়াস গুয়ামাল ভদ্রক্রু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970
3: এটা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী গীতটি শুনন্তু সুরেশ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଏସ୍ଏମ୍ଏସ୍ଟି ଆସିଛି କଣ୍ଟ୍ରୋଲ ଆଠଗଡ଼ରୁ, ପଠାଇଛନ୍ତି କୈଳାସ ଚନ୍ଦ୍ର ବେହେରା ଏବଂ କାମିନୀ ବେହେରା। ଆପଣ ଶୁଣିବାକୁ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ଧନଞ୍ଜୟ ଶତପଥୀଙ୍କ କଣ୍ଠରେ ଖୁବ୍ ପୁରୁଣା ଗୀତଟିଏ, ତେବେ ଆପଣଙ୍କ ଅନୁରୋଧର ଗୀତଟି ଆମେ ପ୍ରଚାର କରୁଛୁ, ଶୁଣି ନିଅନ୍ତୁ। ତେବେ ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ନନ୍ଦକିଶୋର ସିଂହ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতলা, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমর পরবর্তী গীতটি শুনন্তু তৃপ্তি দাসক কণ্ঠরি আলবম স্মৃতি। অনুরোধকারী শ্রোতা হেলে বলাঙ্গীরু প্রভাসিনী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী এসএমএসটি আসিছি জগৎপুরৰ, পঠাইছন্তি রূপালী। অনুরোধ করিছন্তি অ্যালবম অনামিকা নায়িকার শীর্ষক গীতটি শুনিবা পাই, যে গীতটি গাইছন্তি বাবুল সুপ্রিয়। তেবে রূপালী, আপনকৰ অনুরোধৰ গীতটি আমি প্রচার করুছু, শুনি নিয়ন্তু।

0: নমস্কার শ্রোতা বন্ধু,
1: শুভ সন্ধ্যা।
0: আজ সৃজনী সন্ধ্যা কু স্বাগত করছি মু আপনক উপস্থাপিকা শীতল
1: আর মু হিমাংশু।
0: বন্ধু, জীবন ও সাহিত্য উভয় উভয়ঙ্ক সহিত অঙ্গাঙ্গী ভাবে জড়িত। জীবনকু নেই সাহিত্য এবং সাহিত্যকু নেই জীবন, এথিরে তিলে মাত্র সন্দেহ নাই।
1: হ্যাঁ বন্ধু, সাহিত্যর সিন্ধুকরে হি তো সাহিতা হয়ে রয়েছে জীবনর ইতিহাস। সাহিত্যরে হি তো চমকি উঠেছি জীবনর পরম্পরা, পুনি সাহিত্যরে হি প্রমাণ মিলিছি জীবনর জীবন কথা। কেতে প্রমাণপত্র, কেতে দুঃখ সুখ, আউ কেতে যন্ত্রণা।
0: জানিছো হিমাংশু, জীবন কেমিতি বিতুছি তাহা জানি হুয়ে সাহিত্যর কবিতা অঙ্গরু, কিন্তু জীবন কোন থিলা, কেমিতি থিলা জীবনর পরিভাষা, কেতে সংঘর্ষ করিবাকু পড়ুথিলা এই কেই দিনর জীবনকু বঞ্চিবা পাই, তাহা বুঝি হুয়ে সাহিত্যর অন্য দুইটি অঙ্গ তথা গল্প এবং উপন্যাসর।
1: হ্যাঁ শীতল, পুরাতন সময় সে সময়ের চালিচলন, হাবভাব, পূজা পর্ব, সংস্কার, সংস্কৃতি, এসবু বিষয়ে সর্বাধিক বিবরণী মিলিথায় এই উপন্যাসর। জীবনকু লেখিবা আউ জীবনকু পড়িবা কলার ঔপন্যাসিক হেউছন্তি কারিগর। আচ্ছা শীতল, সাহিত্য কোন কেবল ব্যবস্থা বিষয়ে হি লেখিথায়?
0: নাই তো হিমাংশু, সাহিত্য হি একমাত্র পথ যে পথরে সাহিত্যিকটি চালিথায়, প্রশ্ন করিথায়, প্রতিবাদ করিথায়, স্বর উত্তোলন করিথায়। তেবে সাহিত্যিক যে সমস্যা দেখিপারে তাহা অন্যমানে দেখিপারিবা টিকিয়ে কষ্ট, দেখিলে বি লেখিবাটা কষ্ট।
1: তেবে বন্ধু, উপন্যাস সমাজর চিত্র আর জীবনর চিত্রকু অতি স্পষ্ট ভাবে দেখাই পারুথবা দর্পণটিয়ে, যেউথিরে চরিত্রটিয়ে হসে, কান্দে, যুঝি হুয়ে নিজ পরিস্থিতি সহিত, নিজ জঞ্জাল সহিত, নিজর সমস্যা সহিত।
0: হ্যাঁ বন্ধু, এমিতি জীবনকু অতি নিকটর দেখি, জীবনর অতি নিকটতর হই, যে জীবন কথা, মাটির কথা, মানুষের কথাকু কাগজরে আঙ্কি পারুথিলে, সেমিতি জনে যুগস্রষ্টা সৃষ্টিকর্তা হেউছন্তি কথাকার তথা ঔপন্যাসিক গোপীনাথ মহান্তি।
1: হ্যাঁ বন্ধু, যিয়ে নিজর সমস্ত রচনারে মানুষ জীবনর সমস্যা, জঞ্জাল, অসুবিধা, অভাব, অনটনর কথাকু অতি সরল ভাষারে পাঠকঙ্ক নিকটরে পৌঁছাই পারুথিলে, সেই মহান স্রষ্টাঙ্কর অনন্য সৃষ্টি হেউছি হরিজন উপন্যাস।
0: তেমনি হিমাংশু, সাহিত্য সমাজ জীবনকু নেই এতে কথা হেলেনি যেতেবেলে, শুনি নেবা আজির আলোচনা গোপীনাথ মহান্তিঙ্ক হরিজন উপন্যাসরে সামাজিক চিত্রণ, যাকু আলোচনা করুছন্তি আশুতোষ মিশ্র।
2: ওড়িশার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার সম্মানিত ওড়িয়া উপন্যাসিক গোপীনাথ মহান্তিঙ্কর প্রায় সমস্ত উপন্যাসরে সমাজের অবহেলিত গোষ্ঠী তথা ক্রুর জাতিপ্রথা বিষয়ে খুব মার্মিক ঢঙ্গরে উপস্থাপন করা যাইছি। এই ক্ষেত্রে আমি হরিজন উপন্যাস আলোচনা পূর্বক এর সত্যতা পরীক্ষা করিপারিবা। হরিজন, হরিঙ্কর জন, হরিজন শব্দটির আক্ষরিক অনুবাদ কলে হব ভগবানকর লোক। মন ভিতরে খেয়াল আসিব এমানে সম্মানাস্পদ এবং উচ্চকূল সম্ভূত। এইভাবে এক সুন্দর সংজ্ঞা বহন করুথবা এ জাতির লোকমানঙ্ক পাই পরিবেশ ও পরিস্থিতি 1948 মশিয়া বেলকু কিভাবে থিলা এহারি উপরে সমগ্র উপন্যাসর বিষয়বস্তু গতিশীল। 1947 মশিয়া দেশ স্বাধীন হওয়া বেলকু অতীত উৎকলর সিঁড়ি তুটি সারিথিলা। এহা স্থানর থিলা দুইটা গোষ্ঠী, গোটায় গোষ্ঠী শিক্ষিত, উচ্চকূল সম্ভূত এবং ধনিক শ্রেণী, ও অন্যটি অশিক্ষিত, নিচকূল জন্মা গরিব। এই দুই গোষ্ঠী মধ্যে তারতম্য থিলা আকাশ ও পাতাল পরি। গোটায় গোষ্ঠী দামিকিয়া নরম সেজরে কড়লে উঠাইলা বেলে অন্যটি পাই ছেন্ডা মশিলা থিলা স্বপ্ন। গোটায় শ্রেণী পলাউ, ক্ষীরি, মিঠা আদি খাই খাই পাটি অরুচি ধরলাণি বলে কহুথিলা বেলে অন্য শ্রেণীটি পখাল এবং শুখুয়া পোড়ারে পাউথিলা আত্মতৃপ্তি। উপন্যাসর কথাবস্তু আরম্ভ হয়েছি পুনি নামক যুবতীর উদাস্বপ্নর। পুনি নারীসুলভ আচরণ পোষণ করে যৌবনর আদ্য অবস্থায় দেখিছে মিঠা মিঠা স্বপ্ন। তা স্বপ্নর দুনিয়ারে সবুকিছি খুব সুন্দর, ঠিক তা আখি আগরে সদ্য গড়ি উঠিথিবা শহরর উচ্চ উচ্চ অট্টালিকা মানক পরি, ঘরগুড়িক সফা এবং সুন্দর, বগিচা

ক্ষেত্র সমেত প্রায় 70% পরাগ সঙ্গম নির্দিষ্ট ভাবে মৌমাছি দ্বারা হেই পারুছি। এর দ্বারা উৎপন্ন হেউতিবা খাদ্য উপরে মানুষ ও লক্ষ লক্ষ প্রাণী নির্ভর করিথান্তি। সমগ্র মানব জাতি খাওতিবা খাদ্যর 1/3 উৎপাদনরে মৌমাছির ভূমিকা রয়েছে। মৌমাছি হেউছি একমাত্র পতঙ্গ যাহা দ্বারা আমি প্রাকৃতিক প্রস্তুত খাদ্য পাইথাও। জীবনর সুদীর্ঘ ইতিহাসরে প্রায় একা সময়রে মৌমাছি ও সপুষ্পক উদ্ভিদর উদ্ভব ঘটিছে। এই উভয় গোষ্ঠী পরস্পর উপরে নির্ভরশীল। মৌমাছি গোষ্ঠীরে রহে এবং এর বসা মৌফণা ভাবে সুপরিচিত। এতে মৌসিঠা যাকে আমি কৌ ইংলিশে ওয়াক্স নির্মিত অসংখ্য ষড়ভুজাকার কঠোরী থাকে। এ প্রকার কঠোরী নির্মাণ পাই কম মৌসিঠা আবশ্যক হওয়া সহ এতে বিভিন্ন কার্য পাই অধিক স্থান মিলি থাকে। গোলাকার ত্রিভুজাকার বা চতুর্ভুজাকার ঘর পাই অধিক মৌসিঠা দরকার হইতে ও এ সবুতিরে কম স্থান থাকে। সাধারণত গোটিয়ে মৌফেড়ে প্রায় 50,000-60,000 মৌমাছি বাস করতে। এমানে সাধারণত 3 প্রকার। প্রথমে হল রাণী মৌমাছি, কর্মী মৌমাছি এবং ড্রোন মৌমাছি। গোষ্ঠী গোটিয়ে মাত্র রাণী মৌমাছি থাকে এবং ডিম্ব দেবা দিনকু প্রায় 25,000 ডিম্ব দেবা সহ মৌফেড়ার পরিচালনা দায়িত্ব রাণী উপরে থাকে। এর আয়ুষ প্রায় 5 বর্ষ। কর্মী মৌমাছিক সংখ্যা খুব অধিক। মৌফেড়া সফা রাখবা, এখন বায়ু যোগাইবা, আবশ্যক স্থলে ডিম্বক খাদ্য রূপে রয়াল জেলি যোগাই সেটি রাণী মৌমাছির বিকাশ করাইবা, পুষ্পরস তথা খাদ্য সংগ্রহ ও মৌ প্রভৃতি পরি যাবতীয় কার্য ক্রমাগত ভাবে করিথান্তি। সেমানকর আয়ুষ প্রায় 5-6 মাস মাত্র। এই অবৈধ ভিতরে গোটিয়ে কর্মী প্রায় 1 চামচ মৌ প্রস্তুত করিথায়। ড্রোন মৌমাছি কর্মী ঠার সামান্য বড়, কিন্তু সেমানকর সংখ্যা কম ও কার্য মধ্যে সীমিত। খাইবা ও নিঃসেচন সমায়ন পাই শুক্রাণু দান করিবা হেউছি সেমানকর কার্য। সেমানকর আয়ুষ প্রায় 3 মাস। সুতরাং মৌমাছির গোষ্ঠী জীবনরে সুস্পষ্ট শ্রম বিভাজন দেখা যায়, যা মনুষ্য সমাজের থিবা বিভাজন সহ কেতকাংশে তুলনীয়। মৌমাছি গোটার অতি উচ্চকোটির যোগাযোগ সামর্থ্য রখা যাইথায়। এতে ফেরোমন ভূমিকা রয়েছে। মৌমাছি খাদ্য হচ্ছে পরাগরেণু ও সুপ্রস্তুত মৌ। সেমানে আবশ্যকতা ঠার 3-4 গুণ অধিক মৌ প্রস্তুত সঞ্চয় করিথান্তি। মৌর বহুবিধ ঔষধীয় ব্যবহার রয়েছে। কটা তথা পোড়া ঘা শুখাইবা, হজম শক্তি বড়াইবা, শক্তি বৃদ্ধি আদি এবং উতীঘ্ন এন্টিসেপ্টিক ভাবে এহা ব্যবহৃত। এহা প্রসাধন সামগ্রী ভাবে মধ্যে কাম দিয়ে। কোহা যায় যে ক্লিওপেট্রাঙ্ক দৈনন্দিন কার্যে মৌ এক মুখ্য উপাদান ছিল। মৌমাছি বিশ্বর মধ্যে ঔষধীয় গুণ অছি। সঙ্গীত প্রদাহ, গণ্ঠিবাত, স্নায়ুবিক ব্যথা, পেশীকু পীড়া কমাইবা, পেশী রোগ ভালো করাইবা, শিরোশিষ আদি এহা অত্যন্ত উপদেয়। জীবজগতরে মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকা এবং এর বিবিধ বিশেষত্বকু বিচারকু নেই লন্ডনর রিয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি এবং দি আর্থ ওয়ার্থ ইনস্টিচ্যুট তরফরু এহাকু পৃথিবীর সবুঠারু বেশি গুরুত্বপূর্ণ জীব বলে কুহাযাইছি। এই পরিপ্রেক্ষিতে প্রখ্যাত পিপালিকা বিশারদ তথা পরিবেশবিদ ইও উলিসঙ্ক মত প্রণিধান যোগ্য। সে কইছন্তি পরিবেশ প্রতি প্রত্যেক জীবনের কিছু না কিছু অবদান রয়েছে। ভারসাম্য রক্ষা করিবারে মৌমাছির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরাগ সঙ্গম করে ফুলর বৈবিধতা বড়াইবা এবং ফল পনিপরিবারে সাহায্য করিবা এহা হচ্ছে মৌমাছির মুখ্য অবদান অটে। তেণু যদি মানুষ এই পরিবেশের ভারসাম্য রক্ষা ন করে এবং মৌমাছির জীবনচক্রক ঠিক ভাবে চলাইবার সাহায্য ন করে, তাহলে ভবিষ্যতের হুয়েত মৌমাছি লোপ পাই যাওয়ার আশঙ্কা রয়েছে। কেবল মনুষ্য জাতি বঞ্চি রহলে হব না, মনুষ্য জাতি সহিত অন্যান্য জীবজগত বা জীবজন্তু মধ্যে বঞ্চবা নিহাতি দরকার। তেমন উইলসন চরমবাণী স্বয়ং কইছন্তি যে মনুষ্য জাতির বিলুপ্তি ঘটিলে জীবমন্ডলের কোনসি ক্ষতি হব না, অন্য সমস্ত জীব শান্তি রহবে, সমস্ত মনুষ্য জাতি পাই ইহা এক চেতাবাণী। কিন্তু আমি এটি মনে রাখা উচিত যে মনুষ্য বঞ্চু এবং সমস্ত জীবজগত মধ্যে বঞ্চু। আউ গোটে কথা মু কহিবাকু চাহে যে সামগ্রিক ভাবে বিভিন্ন জাতির মধুপঙ্কু বিচারকু নেলে জানা যায় যে জঙ্গল ক্ষয় মধুকোষ বা মৌ ঘর নির্মাণ পাই উপযুক্ত স্থান উপলব্ধ হওয়া, পর্যাপ্ত পরিমাণর ফুলর অভাব, 1 পাউন্ড মৌ প্রস্তুতি পাই প্রায় 2 নিউত ফুলর রস সংগ্রহ করিয়াকু পড়িথায় ও 1,44,000 কিলোমিটর দূরত্ব অতিক্রম করিবাকু মৌমাছিকে পড়িথায়। এইথুরু জানা যায় যে মৌমাছি মৌ সংগ্রহ করাইবার কেতে কষ্ট করন্তি এবং মনুষ্য জাতির প্রতি তাঙ্কর অবদান অত্যন্ত অতুলনীয়। পরিবর্তন ও মোবাইল টাওয়ার নির্মাণ আদি কারণর বিভিন্ন জাতির মৌমাছি সংখ্যা কম হেবার লাগিছি। প্রকাশ থাকি মোবাইল ফোন তরঙ্গ দ্বারা

ভাবিল দিনে তাকু দেব বিভাগ। মু কইবি তু মাতা পড়িয়া হে, তুমি তো আমার শাশু, ঝিউটি নবজীবা হেলা, তা বিবাহ প্রস্তাব দিনক পাই নেলনি ঠিক তোমার জননী পদ কে মালু ভাল কথাটা জনাইলু। আচ্ছা কহিলু দেখি বহু মর সক্রাজিতাঙ্কর ঝিও, তু তো মনকু কাহাকু পাউছি, কাহাকু ইভা দেলে মো ঝিওটা উপযুক্ত পত্নী গ্রহণ পাই ভাব কহিলে দেখি সত্য না হসি হসি কহিলে মা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহিথায়। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধুগণ, কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররো। শুনন্তু অনুচিন্তা ও উপস্থাপনা করিছন্তি অসীমানন্দ সরস্বতী।

0: শ্রোতা বন্ধু আজ তো সময় হয়ে গলা আজ কার্যক্রম কমিটি লাগিলা নিশ্চয় লিখবে কার্যক্রম কু এইটি রাখি বিদায় নেছু নমস্কার।
1: শেষ হল প্রভাত পরিক্রমা প্রযোজনা করে বিনয় কুমার সামন্তরায় উপস্থাপনার সমীর মিশ্র আকাশবাণী কটক কথিকারে শুণন্তু অকুহা কথার ঘর সংগ্রহালয় আলোচনা করেছেন ডক্টর জয়ন্তী রথ।
2: ওড়িশা রাজ্য সংগ্রহালয় মো পাখু প্রত্যহ আবাল বৃদ্ধ বনিতা কেতে দর্শনার্থী আসন্তি কেতে বিদেশী পর্যটক আসি বুলি দেখন্তি মোর প্রত্যজ্ঞ বিস্ময় ভরা চক্ষুরে অগণিত অনুসন্ধিষ্ঠ জিজ্ঞাসু চক্ষু ভেদ করন্তি মোর অন্তঃস্থল মোর বিভিন্ন বিভাগ প্রত্নতত্ত্ব লিপিতত্ত্ব মুদ্রাতত্ত্ব প্রাণীজগত পোথি চারুকলা কারুকলা নৃতত্ত্ব অস্ত্রশস্ত্র গ্রন্থাগার মাত্র সামগ্রিকভাবে মোর সত্তা এক উৎকলর কলা স্থাপত্য ও গৌরবাবহ ইতিহাসর বহু নিদর্শন মো ভিতরে প্রদর্শিত সেই সব প্রদর্শিত কলা সামগ্রী কুহন্তি অতীত ওড়িশার সমৃদ্ধ নৌবাণিজ্যর কথা সমুন্নত নৃত্য সঙ্গীত পরম্পরার কথা শিল্প চাতুর্যর কথা কুহন্তি ওড়িশা একদা বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শৈব শাক্ত গাণপত্য বৈষ্ণব আদি ব্রাহ্মণ্য ধর্মর মূলপীঠ থিলা কুহন্তি এই ভূমিরে নিজস্ব শৈলী ও মহক নেই বিকশিত পটচিত্র এবং সেমানক কারিগর মানক কথা মূলত শ্রীকৃষ্ণ শ্রীজগন্নাথ তত্ত্বকু আধার করিথিবা এই পটচিত্র পরম্পরা এবে লোকাভিমুখী হেলাণি লোক উৎসব লোক চলণীকু রূপায়িত কলাণি সেমানে কুহন্তি ওড়িশার গিরিকন্দর বনমূলকরে প্রকৃতি কোলরে জীবন বঞ্চুথিবা জনজাতিঙ্কর কথা কুহন্তি মানব জাতির বিবর্তনর ইতিহাস খণ্ডিক খণ্ডি বাউঁশ নলি যোড়ি জ্যোতির্বিদ মহামহোপাধ্যায় সামন্ত চন্দ্রশেখর গ্রহ নক্ষত্রর চলন অনুশীলন করুথিলে তাড়পত্রে খোদিত হেউথিলা জ্যামিতিক সূত্র ব্যাকরণ আয়ুর্বেদ সমত্ত রোগ নিরাকরণর উপায় নিত্যাচার পদ্ধতি রাশি রাশি ছান্দ চৌতিশা কাব্যরে প্রণয়রস বর্ণনা করা যাউথিলা শব্দরে পুনি চিত্রে গীতগোবিন্দ কাব্য গ্রন্থিত হয়ে রহুথিলা মালারে প্রাচীন প্রজ্ঞার আভা বিকিরণ করে মোর পোথি বিভাগ বাণপুর অচ্যুতরাজপুরু মিলিথিবা বৌদ্ধ জৈন ধর্মর নিখুণ সুন্দর ব্রোঞ্জ মূর্তি সবুকু সাইতি সম্পাদি রখিছি কেন্দ্রীয় ভণ্ডারে খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দী কুহযাউছি এহার নির্মাণ কাল ভারতর বড় বড় চারিটি সংগ্রহালয়কু ছাড়িদেলে আউ কেউঠি মিলু নাহিঁ মোগল সম্রাট আকবরঙ্ক প্রচলিত স্বর্ণমুদ্রা অথচ মতে মিলিছি তাহা পুনি দূরন্ত নবরঙ্গপুরর অনামধেহ সন্তোষপুর গ্রামরু কুদেব ভাত্রা নামক কৃষকটিয়ে ভূমি চষু চষু মাটি তলু পাইথিলা ধাতুর ঢালটিয়ে তা ভিতরে থিলা সম্রাট আকবরঙ্ক আটটি স্বর্ণমুদ্রা সম্রাট জাহাঙ্গীর ও সম্রাট শাহজাহাঙ্ক প্রচলিত 150টি রৌপ্যমুদ্রা তৎকালীন জিল্লাপাল ডক্টর অরবিন্দ পাঢ়ীকু হস্তরে সমর্পি দেইথিলা তার প্রাপ্ত সম্পদ নথি পরে নথি তল উপর হই সেথিরু 5টি স্বর্ণমুদ্রা ও 50টি রৌপ্যমুদ্রা এবে মো পাখরে ওড়িশারে মোগল শাসন থিলা আফগান শাসন থিলা মরহট্টা শাসন থিলা তা পূর্বরু সূর্য গঙ্গ সোম ভৌম কলচুরী নাগ সরভপুরীয় নলবংশর পরাক্রমী শাসকমানে রাজুতি করুথিলে মো ভিতরে সংরক্ষিত গঙ্গবংশর রাজামানে প্রচলিত করিথিবা স্বর্ণমুদ্রা সরভপুরীয় কলচুরী নাগবংশী ও নন্দবংশী রাজামানে প্রচলিত করিথিবা স্বর্ণ ও তাম্রমুদ্রা প্রমাণ করুছি এই ভূখণ্ড উপরে সেমানকর আধিপত্য তেবে ওড়িয়া অক্ষর স লেখা হয়েছে গঙ্গ নরপতিঙ্ক মুদ্রারে অছি সেথিরে বৃষভ চিত্র পদ্মফুলর চিত্র নাহিঁ সেথিরে এক বা ছ সংখ্যা কাহিঁকি নাহিঁ কুষাণ মুদ্রার বহু অনুকৃতি পর্যাপ্ত পরিমাণে মিলিছে ওড়িশারু সহস্রাধিক সংখ্যায় সংরক্ষিত রাখিছি মু সেই মুদ্রা মাত্র নির্দিষ্টভাবে জনেবি কুষাণ রাজাঙ্কর তাম্রশাসন বা শিলালেখ মিলি নাহিঁ কেউঠারু ভৌমবংশর শাসক শাসিকা মানঙ্কর বহু তাম্রশাসন মিলিছি সেমানঙ্কর ধর্মানুরক্তি সূচক পরম সুগত পরম মহেশ্বর পরম বৈষ্ণব পরম ভট্টারক উপাধিমান লেখা যাইছে সেথিরে খ্রিস্টীয় অষ্টম নবম শতাব্দীরে এমানে রাজদণ্ড ধারণ করিথিলে এই ঐতিহাসিক সত্যকু অবজ্ঞা করিবার উপায় নাহিঁ জনে থিলে রাজা কর্ণকেশরী নৃত্যপটীয় শ্রী কর্পূর শ্রী

0: উচিত নহে?
1: উচিত অনুচিত আমি তোমার বেশি জানুতি লিখা, মাত্র গোটায় কথা, অপাত্র দান করি আমি দানর অমর্যাদা করে পারিব না, আমি পরিলেবদ্ধ করব না, বরং দরকার হলে বঙ্গ নবাব সহ হাত বিড়াই আমি নবু চর প্রতিশোধ।
0: সায়ন শাহ শুনে উৎকলর গজপতি উদার, আশ্রিত কু আশ্রয় দেওয়া কেবে হলে সে পশ্চাৎপদ হুম না?
1: তা ঠিক দিলীপ খা, কিন্তু এ পরিস্থিতিরে আমি তম সায়ন শাহ সাহায্য করে পারিব না।
0: তেমনি উৎকলর গজপতি পাখর এই সম্বাদ নিয়ে ফেরি যাবি? আসুচি গজপতি, আসুচি।
2: না, অপেক্ষা কর, উৎকলর মন্ত্রী সেনাপতি মোগল সম্রাট প্রস্তাবকে প্রত্যাখ্যান কলে মধ্য উৎকলর গজপতি রাজা মুকুন্দ দেব নিজ জীবন পণ রাখি সম্রাট প্রস্তাবকে গ্রহণ করিব, আশ্রিতকে নিশ্চয় আশ্রয় দেব। যেতেদিন উৎকলর রাজকোষে এক কপর্দক অছি, উৎকলর সেনাবাহিনীরে যেতেদিন যায় জনে মাত্র সেনা নিজীবিত থিব, সেতেদিন পর্যন্ত আশ্রয় প্রার্থী সম্রাট আকবর সাহায্য বিষয়ে নিশ্চিন্ত থিবে। তুমি আস দিল্লির খাঁ, সাহেন শাহ আকবর সম্বাদ দিও, তাঁকরি অনুরোধে মু বঙ্গ নবাব সুলেমান বিরুদ্ধে যুদ্ধ করিবি।
0: মু তেবে আসুচি গজপতি, খোদা হাফিজ।
2: প্রভু জগন্নাথ আপনার সহায় হুন্তু। আউ আপন মানে ঠিয়াই আপনার বহুমূল্য সময় নষ্ট করছেন কাইকি?
1: কিন্তু ছামু
2: কি আপনার? ছামু কি আপনার? রাজা মু যদি ছামু, মু যদি রাজা, তেবে মোরি উপস্থিতিরে দিল্লির বার্তা হব দিল্লির খাঁকু, মো তরফ উত্তর দেবার অধিকার আপন মানে পাইলে কোটু? কে দেলা আপন মানকে অধিকার?
1: মহারাজ
2: মহারাজ মহারাজ মহারাজ মহারাজ মুকুন্দ দেব নুহে মা মন্ত্রী, মহারাজ হেউচি আপন মানক হাতর গোটে খেলনা, গোটে নির্জীব কাঠর খণ্ডি। আপন মানে সে রাজাকু অপমানিত করি লাঞ্ছিত করি নিষ্ঠুর আনন্দ পাঁতি না
1: মহারাজ?
2: সেতরে যদি প্রতিকূল অবস্থা সৃষ্টি হুয়ে তেবে আপন মানে সে নির্বোধ রাজাকু হত্যা করিবাকু কুণ্ঠা প্রকাশ করন্তি নাই। নরসিংহদেবঙ্ক মৃত্যুর এক বর্ষ পরে মৃত্যুবরণ কলে রঘুরাম, এইথর মুকুন্দ দেবর পাড়ি পারুছ যদি তাকে হত্যা কর, হত্যা কর, মতে তুমি মতে হত্যা কর।
1: অপরাধ মার্জনা করন্তু ছামু, আউ কেবে এপরি ভুল পুনরাবৃত্তি হেব না। ছামুক নিষ্পত্তি হেব দেশর নিষ্পত্তি, জাতির নিষ্পত্তি, আউ আমরি নিষ্পত্তি।

0: সম্রাট, খবর মিলিলা আমার সেনাপতি কতল খাঁ ওড়িশা রাজার বন্দী শিবিরে ছদ্মবেশ প্রবেশ করে বঙ্গ নবাব হত্যা করেছি। আউ বঙ্গর নবাব হওয়া পাই প্রাণমূর্ছা উদ্যম চালু রাখিছি।
1: কলা পাহাড় আজ বঙ্গর সেনাপতি হই কারান্তক সাজিছি, সে জগন্নাথ মন্দির আক্রমণ করেছি।
2: আউ 10,000 মোগল সেনা ঘোড়সওয়ার 200 তোপ কমাণ গজপতিঙ্ক সাথিরে পঠাইবার ব্যবস্থা করন্তু রাজা মান সিং। আপন নিজে মধ্য যাই মুকুন্দ দেবঙ্কু সাহায্য করন্তু।
3: মোর কিছি প্রয়োজন নাহি, প্রয়োজন কেবল আপন মানঙ্কর শুভেচ্ছা। জগতর নাথ জগন্নাথ যাহার রক্ষাকারী তাহার পুনি ভয় কাহাকু।
2: ধন্য গজপতি, ধন্য তবে, লক্ষ্যে রাজার মৌড়মণি যথার্থ। জগন্নাথ তুমি রক্ষা করন্তু রাজা, সেই হি তোমার সহায়ক বন্ধু।
0: নবাব,
4: কি সম্বাদ কতুল খান? মন্দির দখল হেলা? মন্দির দখল পরে মোর একমাত্র লক্ষ্য হচ্ছে জগন্নাথ, তাঙ্কু নিয়ারে পোড়ি সারিলে যাই মোর শান্তি।
0: কিন্তু নবাব, সে মন্দির ভিতরে পশি হোনি, জনে নারী আমার রাস্তায় দিবার হি বাধা দৌছি। আপনার আদেশ থিলা নারী শিশু আউ বৃদ্ধ মানুষ
4: সে অহংকারী নারী কু ঘোষাড়ি আনি আম ভোকিলা সেনানীঙ্ক পাখে ফোপাড়ি দিও। তুমি চাল, মু উত্তর উদ্বার দিয়ে যাচ্ছি। আজ কলা পাহাড় রাস্তায় প্রতিবন্ধক হয়ে যিয়ে ঠিয়া হব তার রক্তরে কলা পাহাড় রক্ত স্নান করিব।
5: এই সেই নারী নবাব, এই আমুকু এ নারী ছাড়ি দিও। শুন, তুমি মন্দিরের পশি সিংহাসন রু জগন্নাথ নেই আস, মু এই নারীর কথা বুঝুছি, যাও।
6: মনোরমা?
7: কে মনোরমা?
6: মো স্ত্রী,
7: হিন্দু ব্রাহ্মণ ঘরের বহু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: অভিলাষিত কার্যক্রমে প্রচার করুছু আধুনিক গীত। প্রথমে গাইছন্তি স্বরূপা চক্রবর্তী, শিল্পীঙ্ক কণ্ঠরে তপন পট্টনায়কঙ্ক রচনা।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে।